থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিচার
3: সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

কথায় বলে হিউম্যান বিং ইজ এ সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ আমরা মানুষেরা সমাজবদ্ধ জীব। তো এই সমাজবদ্ধ জীব যে কনসেপ্টটা, এটা আমরাই শুরু করিনি, এটা আমরা জানি, কিন্তু আমরা মনে মনে গর্ববোধ করি যে আমাদের থেকে সুশৃঙ্খলভাবে সমাজবদ্ধ জীব বোধহয় আর এই পৃথিবীতে নেই, অসম্ভব। কিন্তু এই ব্যাপারটাইও কিন্তু সম্ভব, এই পৃথিবীতে এই মানুষের থেকেও সুশৃঙ্খল সমাজবদ্ধ জীব বর্তমান, এবং সেটি কোনোরকম গরিলা কিংবা আমাদের পূর্বপুরুষ এপস সেই রিলেটেড নয়। এই প্রাণীটির নাম হলো মিরক্যাট। এই মিরক্যাটের সমাজ এতটাই সুশৃঙ্খলবদ্ধ যে সেখান থেকে আমরা কিন্তু রীতিমতন শিখতে পারি। একটি মিরক্যাট অন্য মিরক্যাটকে যেভাবে সাহায্য করতে এগিয়ে আসে, সেটা যদি আমরা মানুষেরা অ্যাডাপ্ট করতে পারি, তাহলে পৃথিবীটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তো রেডিও বাংলানেট ডট কম এরকমই অসম্ভব কিন্তু সম্ভব জিনিসপত্র নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খুব এক গানের এই প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু অসম্ভব ঘটনা নিয়ে, যেগুলো শুনলেই মনে হয় অসম্ভব। যেমন ধরুন, জেলিফিশের কিন্তু হার্ট নেই। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, জেলিফিশের হার্ট নেই, কিন্তু তা বলে জেলিফিশের কিন্তু বিন্দুমাত্র দুঃখ নেই জানেন, কারণ তার এই বিষয় নিয়ে কোনো রকম চিন্তাই নেই। তার কারণ হলো তার ব্রেনও নেই। ভাবুন ব্যাপারটা, রীতিমতন অসম্ভব না, কিন্তু ব্যাপারটা কিন্তু সত্যিই ঘটে। তো রেডিও বাংলা ডট কম এরকমই কিছু অদ্ভুত অসম্ভব কিন্তু অ্যাকচুয়ালি ঘটে জিনিসপত্র নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল। কেমন লাগলো আপনার বলুন তো, এই সমস্ত অসম্ভব ঘটনাগুলো জেনে যেগুলো আসলে বাস্তবিক ক্ষেত্রে ঘটে, জানান আমাকে। আমাকে মেল করুন আইডিয়াট রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়াট রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও গান্ধুরিয়া রাটা এক ঘন্টা আমি থাকবো এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে, তাই কোথাও গেলে চলবে না, আপনাকে থাকতেই হবে আড্ডা শেষ অবধি। তার কারণ আজকে রয়েছে একটা দুর্দান্ত আড্ডা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ভালোবাসার শহর যদি আমি বলি প্যারিস কিংবা কলকাতা, তাহলে বলতেই হয় যে ভালোবাসার যদি কোনো একটা স্ট্যাচু হয় বা সপ্তম আশ্চর্য জিনিস কিছু হয়, তাহলে আর কিচ্ছু নয়, সেটা অবশ্যই ভারতবর্ষের আগ্রার তাজমহল। তাজমহল বলতে গেলে একটা আড্ডায় কখনোই শেষ হবে না, তার কারণ এতটা ইমোশনালি আমি বলে ফেলবো যে শেষই হবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো অবশ্যই তাজমহল দেখলেই মনে হয় এবং ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় চলে আসে, সেই সব কিছু আপনার সাথে শেয়ার করব এবং আপনারও মনের মধ্যে কী আছে সেটা অবশ্যই জেনে নেব। একটা ছোট্ট গানে বিরতি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা.net.com ও যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তাজমহল বলতে সবার ফার্স্ট কী আসে বলুন তো? আসে শাহজাহান এবং মুমতাজের কথা, আসে প্রেমের প্রতীকের কথা, আসে সাদা ওই মার্বেলটার কথা। তাজমহল তৈরি করতে 22 বছর সময় লেগেছিল, সেটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না, দিনের বিভিন্ন সময়ে নাকি তাজমহলকে বিভিন্ন রঙে আপনি দেখতে পাবেন। কেউ কেউ বিশ্বাস করেন যে এই যে রঙগুলো পরিবর্তন হচ্ছে, একটা মহিলার যেভাবে মুড সুইং হয় ঠিক সেই রকমভাবে একটা ডিসক্রাইব করছে, মানে তার যে মেজাজটাকে আমরা বলতে পারি যে চিত্রিত করছে। এরকমই কিছু কথা অবশ্যই আছে তাজমহলকে ঘিরে, যেগুলো আপনার সাথে অবশ্যই আজকে শেয়ার করবো, এবং আপনার থেকেও কিছু কথা অবশ্যই আমিও জেনে নেবো।

যমুনা নদীর পাড়ে এই স্থাপত্য, এই তাজমহল। সত্যি তাজমহল দেখার শখ কোন মানুষের না থাকে। আমি কিন্তু এখনও অবধি এই তাজমহল দেখার সুযোগটা পাইনি, খুব ইচ্ছা। তার কারণ প্রচুর গল্প শুনেছি এবং তার সাথে সাথে প্রচুর ভিডিওস দেখেছি, যেটা দেখেই মনে হচ্ছে যে মুগ্ধ করার মতো এখানে কারুকার্য রয়েছে। এই যে তাজমহল, সেখানে ফরাসি প্রভাব পড়েছে এবং সেখানে খুবই নিখুঁত একটা নকশার ছোঁয়া আছে। তার সাথে সাথে অবশ্যই যে মুঘল সাম্রাজ্যের যে শৈলীর নকশা সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই যে বছরের পর বছর ধরে এই যে ভালোবাসার প্রতীকী বা স্মৃতিস্তম্ভ বলা যেতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে অবহেলার

আচ্ছা, তাজমহলকে ঘিরে অনেক নতুন নতুন গল্প তৈরি হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। অনেকে বলেন নাকি যারা তাজমহল তৈরি করেছিলেন সেই সব শ্রমিকের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল তাজমহল বানানোর পর, যাতে এইরকম সুন্দর মানে স্থাপত্য আর তৈরি করা না হয়। জানি না এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু এখনকার যারা রিসার্চ করছেন তারা কিন্তু বলেন যে এই কথাটা একদমই সত্য নয়। এই কথাটার বাইরেও আমার একটা কথা আছে, এই যে তাজমহল এটা ভালোবাসার প্রতীক, অবশ্যই ভালোবাসার প্রতীক, কিন্তু কখনো কখনো কি আপনার মনে হয় আমার মতো যে যদি কেউ তাজমহলে দাঁড়িয়ে তার নিজের প্রেমটা নিবেদন করতে পারে তাহলে এর থেকে বেশি ভালো কিছু হতে পারে না? এটা আমার মনে হয়, এবং এরকম আজব আজব জিনিস মনে করার দায়িত্ব অবশ্যই ভগবান বা উপরওয়ালা আমাকেই দিয়েছে। যদি আপনারও এরকম কিছু মনে হয় বা তাজমহল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারেন, আর জানতে পারলে আমিও আপনার সাথে চলে যাব। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আড্ডা শুনতে থাকবেন, এবং অবশ্যই কানে রাখবেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আমাদের আড্ডা খুব ইন্টারেস্টিং, এই কারণেই ইন্টারেস্টিং, যদি আপনাকে বলি যে আপনার এমন একটা শব্দ যে শব্দটায় আপনি অনেক কিছু বোঝাবেন, সেই রকম একটা শব্দ যদি আপনাকে বলি, যেমন ধরুন শব্দটা আজকের জন্য বাছা হয়েছে টলমল। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বোঝা যাচ্ছে, কিন্তু অনেকেই ভাবছেন এই ব্যাপারটা আবার কীরকম, টলমল আবার কী ব্যাপার। হ্যাঁ, আসলে আপনি ভাবুন, আপনি যখন নৌকো করে দুলতে তুলতে যাচ্ছেন কোনো এক বিশাল বড় গঙ্গা বলুন কিংবা সমুদ্রের ওপর বলুন, যখন জাহাজ সমুদ্রের ওপর যেভাবে দুলতে তুলতে যায়, তখন এই যে একটা টলমল ভাব, সেটা কিন্তু আপনার মনটাকেও একটু অন্যরকমভাবে দুলিয়ে ছাড়ে। ঠিক সেরকমভাবেই গঙ্গায় যারা এই লঞ্চে বা নৌকোর মাধ্যমে ঘুরে বেড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো জীবনটাও তাদের ক্ষেত্রে খুব টলমল। কারণ এই যে শিকার করা, মানে শিকার মানে মাছ শিকারের কথা বলছি, এই যে মাছ গঙ্গায় গিয়ে তাদের প্রতিদিন নিত্য লড়াই, সেই যেরকম নৌকো টলমনের মধ্যে দিয়ে এগিয়ে চলা লড়াইয়ের দিকে, ঠিক সেরকমভাবে জীবনটাও কিন্তু টলমন করতে করতে এগিয়ে চলা অনিশ্চয়তার লড়াই। আর সেখান থেকেই উঠে আসে এমন একটা শব্দ টলমল। সঙ্গে থাকুন, এর আরও কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে এমন কিছু, দেখুন তো আপনার সঙ্গে আমার ব্যাপারটা মিলে যায় কিনা। যদি মিলে যায় অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আড্ডা চলছে আজকে টলমল নিয়ে। হ্যাঁ, পা বেসামাল, তখন কিন্তু শরীরটাও কিন্তু টলমল করতে থাকে। এবং পা বেসামাল মানে পাও যেমন টলমল করছে, তার সঙ্গে সঙ্গে সারা শরীরটাও টলমল করতে, তার অনেকগুলো দিক থাকতে পারে। হয়তো অসুস্থতার কারণে হঠাৎই টলমল করতে পারে, কিংবা অতিরিক্ত সুরাপান তাতেও কিন্তু টলমল করে। তো দেখবেন জীবনের কঠিন পরিস্থিতিতে যখন আপনার উপর প্রচণ্ড প্রেশার, কি আপনি খুব দৌড়ছাপ করলেন, আজকের একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হলেন, আপনি প্রতি মুহূর্তে সকাল থেকে রাত্রি, যখন রাত্রে বাড়ি ফিরছেন, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছেন, তখন কিন্তু শরীরটাও একটু টলমল করে। কারণ তখনই বোঝা যায় যে আজকে প্রচণ্ড রকমের পরিশ্রম হয়েছে। সেক্ষেত্রে এই শব্দটা কিন্তু বেশ ভারী শব্দ হয়ে যায়। আর এই টলমল করতে করতে করতে করতে শরীরটা যখন সুন্দর করে নিজস্ব বিছানায় এলিয়ে দেন, তখন কিন্তু একটা প্রাণ ভরা ভালোবাসা, একটা প্রাণ ভরা আনন্দ কিন্তু কাজ করতে থাকে ওর মধ্যে। তাহলে টলমলকে ছাপিয়ে, ঠিক যেরকম বিরতির আগে বলছিলাম, নৌকোর মধ্যে টলমল করতে করতে করতে করতে যখন নৌকো আসল গন্তব্যস্থলে এসে পৌঁছয়, তখন যেমন একটা খুশির আনন্দ ছড়িয়ে পড়ে। একজন মাঝি, সে যখন টলমল করতে করতে মাছ তরিয়ায় সেই মাছটাকে সংগ্রহ করে, এবং সেই সংগ্রহ করে যখন সে ফিরে এসে বিক্রি করে, আর বিক্রি করা উপার্জন যখন সে নিজের সংসার উপার্জনের কাজে লাগায়, সেটাও কিন্তু তার কাছে একটা জয়ের আনন্দ। আর সেই ব্যাপারটার মধ্যে টলমল শব্দটাকে নিয়ে লড়াই জারি থাকবে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডায়। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আমাদের আড্ডা যেভাবে এগিয়ে চলেছে তাতে জীবনের প্রতিটা মুহূর্তে যে আমাদের দোলা লাগে, আর সেই দোলাটা কিন্তু কখনো অনিশ্চয়তার, কখনো আবার ঠিকঠাক, কিন্তু আবার কখনো সেই অনিশ্চয়তাকে ছাপিয়ে জয়ের আনন্দ যখন ভেসে আসে তখন কিন্তু একটা উল্লাস তৈরি হয়। আর সেক্ষেত্রে টলমল টলমল করলেও আসল গন্তব্যস্থলেতে পৌঁছানো গেল, কচ্ছপ টুকটুক করে পায়ে তার আসল জায়গায় পৌঁছে যায়। সেই মনে আছে না কচ্ছপ আর খরগোশের গল্প? খরগোশ ভেবে নিল যেও তো খুব সহজেই পৌঁছে যাবে, সে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করলো। আর তখন হঠাৎই কখন যে কচ্ছপ টলমল করতে করতে আসল গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং জয়ী হয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেও কিন্তু এইরকম টলমল ভাবনা থাকে, অনেক সম্পর্কের মধ্যেও এরকম ব্যাপার থাকে। সম্পর্ক দুজনের একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোথাও ভাঙন, কোথাও ভালো, কোথাও আনন্দ, কোথাও দুঃখ, এই সব করতে করতে করতে করতে একটা হয়তো সেই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কে রূপ নিল। এভাবেও কিন্তু জীবন তৈরি হয়। আমাদের আড্ডা জারি থাকবে এই টলমল শব্দকে কেন্দ্র করে। দেখুন আপনার মনটা টলমল করছে না তো কারোর প্রতি? যদি করে থাকে ক্ষতি নেই, এতেও কিন্তু ভালো ইঙ্গিত আসছে, তার মানে টলমল করতে করতে জয়ের উল্লাস আপনিও পাবেন। জানাবেন কিন্তু 4475039657 কেমন লাগছে আজকের এই আড্ডা এই শো শেষের পর। আর আপনার টলমলের এরকম কোনো আনন্দসূচক ব্যাপার আপনার মিলে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপ করে আর ইমেল করে gm@radiobanglaner.com এ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: গড়িয়া হাটার মোড়, মিনি মিনি বাস বাস, বাসের টার্মিনাসে

পার্ক স্ট্রিট জাম কালো কাগজে হেডিং আমাদের জন্য সব আমাদের জন্য বেদম ট্রাফিক জ্যাম ঠান্ডা সালামি হ্যাম চকলেট ক্যাডবেরি মাদার ডিয়ারি আমাদের জন্য সব আমাদের জন্য বাজারের দরাদুরি রুটি ভাত তরকারি সানি ধাপা মাগারে সব মাদার টেরেসা আমাদের জন্য সব আমাদের জন্য ধোঁয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাদা

ফুট বোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিজ সিট, তাক করে উদাসীন আকাশ কুসুম টিক টিক, টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ, খুচু খুচুরো পয়সা নেই আমাদের জন্য, নেই আমাদের জন্য। সাগা পাদানি দানি পাদানি সানি ধানি ধাপা গা সাগা পাদানি, বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাধনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের জন্য। সংস্কৃতির ঢাক তেরে কেটে তাক তাক দমাদম দমাদম কৃষ্টি বিষম আমাদের জন্য, সব আমাদের জন্য।

0: नामधार हर मोतलार मोड़े लेन देन लेन देन लेन देन आमादेर जन्ना शाब आमादेर जन्ना সুনীল গাঙ্গুলির দিস্তে দিস্তে লেখা কত কবি মরে গেল ছুপি ছুপি একা একা আমাদের জন্য শুধু আমাদের জন্য সিনথেসাইজারের টাপুর টুপুর সুমন চট্টোপাধ্যায়ের একঘে সুর নয় আমাদের জন্য নয় আমাদের জন্য সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার একুশে আইন আর গণেশ পাইন আমাদের জন্য সব আমাদের জন্য কেরানীয় অফিসার পাটোয়ার নেতা ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা বেশ দালাল টিকিধারী পুরোহিত ট্যাক্সি চালক পুলিশের খিটমিট আমাদের জন্য সব আমাদের জন্য আমাদের জন্যই ভোরের আকাশ লালচে পুবের কোণে আসে আশ্বাস আমাদের জন্যই মিষ্টি সকাল নীলের গভীরে হাসে একা মহাকাল আমাদের জন্যই বৃষ্টি এসেছে দারুণ প্রাণের টানে দুকুল ভেসেছে মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে সব্বার জন্যে আমরাই কলকাতা আজ আগামীর আমরাই গান গাই আমির তুমির ইটকাঠ কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর ফিরেও আসবো আমি তোমার সুবাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজে এখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে
1: 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন সঙ্গে আছি আমি শৌভিকা সঙ্গে আছেন আপনারা আর আড্ডা হচ্ছে টলমলকে সঙ্গে করে তো জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু যখন অনিশ্চয়তার কথা থাকে তার নেপথ্যেই কিন্তু জয়ের উল্লাস অপেক্ষা করছে করে বা করবে এই যে টলমল এই টলমল করতে করতে কখন যে আমরা বেসামাল পথকে অতিক্রম করি তার অনেকগুলো দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার ধরুন খুশির মুহূর্তেও কিন্তু এর জুড়ি মেলা ভার কারণ এইরকমভাবেই হয়তো আপনি সাঁতারের একদম চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি লাফ দেবেন আর একদম লাফ মানে জ্বরে আর সেটা তারপর সাঁতার কেটে এগিয়ে চলা তো সেইখানে অনেকে যারা নতুন যান তারা কিন্তু টলমল টলমল টলমল টলমল করেন প্রথম প্রথম দেবো কি দেবো না ঝাঁপাবো কি ঝাঁপাবো না এরকম একটা ব্যাপার কিন্তু থাকতে থাকতে আর তারপরেই হট করে সেই যখন ঝাঁপিয়ে পড়ে বা নিজের বেসামাল ব্যাপারটাকেই সামলে পড়ে যায় তখন অনেকেই হেসে ওঠে তো এই ব্যাপারটাও থাকে মজার মজার কিছু ভিডিও এখন এমন এমনও হয়েছে যেখানে এই পড়ে যাওয়ার কিছু কিছু মুহূর্ত টলমল টলমল করতে করতে পড়ে যাওয়া এটাও একটা মজার ব্যাপার কেউ হয়তো এই ব্যাপারটাকে দেখেও হয়তো আনন্দ পায় হ্যাঁ শব্দটার মধ্যে এমন একটা সুন্দর ব্যাপার আছে সেখানেও কিন্তু মানুষকে ভালো টাকা চায় মানুষকে আনন্দ দেওয়া যায় একটা ছোট্ট শিশু সে যখন প্রথম দাঁড়াচ্ছে তার পাও কিন্তু প্রথম প্রথম টলমল করে তারপর আস্তে আস্তে নিজের সঠিক পথে এগিয়ে চলে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে আর এভাবেই আমাদের প্রত্যেকটা জীবনের শুরু কিন্তু টলমল দিয়ে সঙ্গে থাকুন ফিরে আসছি

0: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services, smarter IT management. etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

তো ব্যাক টু ব্যাক ফিরলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আজকের এই আড্ডাটা শেষ করব তিমির বিশ্বাস প্রোডাকশনের একটা অসাধারণ গান টলমল দিয়ে, আর যেটি সুমিত বাবাই করেছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, অসাধারণ মিউজিক কনসেপ্ট, সুমিত বাবাই চক্রবর্তী দুর্দান্ত কাজ করেছে, সেটাও আমরা শুনবো এই টলমল গানটার মাধ্যমে। তো আমাদের আড্ডা দেখতে দেখতে একদম শেষ দিকে। তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম টলমল ব্যাপার থাকবে, আবার এই টলমলকে সরিয়ে লড়াই করে জিতে যাওয়ার নামে আসল লড়াই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এইরকম টলমল ব্যাপার থাকে, সেটা সম্পর্কে টলমল থাকতে পারে, কর্মজীবনের টলমল ব্যাপার থাকে, অনেক সময় থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না, এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকে। এবং সত্যি কথা ভাবলেভাবে ভাবতে গেলে জীবনটাও কিন্তু তাই, প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই টলমল অনিশ্চয়তার জীবনেই এগিয়ে চলতে হবে, লড়াই করতে হবে এবং জয় আনতে হবে। এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌরকের সঙ্গে গান মুসাফির, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট.কমে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম। টলমল।

লেগেছে লেগেছে লেগেছে লেগেছে লেগেছে আগুন জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা।

দাও দাও দাও জলে ঝুলন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি। জল দে ওরে জল দে, দমকল দমকল যতই যে চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। আরে দমকল দমকল যতই যে চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না। ও গরু বসি রম্ভা উর্বশী, কর যা খুশি কিছুতে নেবে না না না না না।

0: পার্বতী
1: মেদবতী
0: আলোরিনা চিরিহীনা মাধবিকা
1: চুয়োপোকা
0: নাদের নিদ্রদম দানা ওরে তাল কানা চোখ তুলে চানা দেখ ভেলকি কানা ধারা দা দা দা দা দা অনুরাধা
1: বোকাহাদা
0: অনুরাধা
1: বোকাহাদা
0: জলে পড়ে যা জলে পড়ে যা জলে পড়ে যা

বর্তমান সময়ে আমরা যত বেশি স্মার্টফোনের সঙ্গে সময় কাটাচ্ছি, ততই কিন্তু আমাদের মধ্যে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে। আর সেটা শুধু বড়দের মধ্যেই নয়, ছোটদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি। তারা যত বেশি সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে, ততই কিন্তু তাদের মধ্যে বই পড়ার আগ্রহটা ক্রমশ কমে যাচ্ছে। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলবো এই বই পড়া নিয়ে বা বই পোকাদের নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট .com, UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজ অবশ্যই বই পড়ার অভ্যেস নিয়ে কথা বলবো। আমরা গতকাল পপকর্নে কথা বলছিলাম স্ক্রিন টাইম নিয়ে, এই যে বাচ্চাদের মধ্যে এখন অনেকটা সময় স্ক্রিন টাইম তাদের বেড়ে যাচ্ছে। শুধু বাচ্চা কেন, বড়দেরও ইচ্ছে অনিচ্ছে অনেক বেশি সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর সেই জন্য যেটা হচ্ছে সেটা হলো বই পড়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর সেই যে বই পড়ার অভ্যেস, যেটা ভীষণ ভালো হ্যাবিটের মধ্যে একটি, এবং বই খুব বড় বা খুব ভালো একটা বন্ধু, সেই জন্য ছোট থেকে এই বই পড়ার অভ্যেসটা তৈরি করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। তাই আমাদের এই ক্ষুদেদের মধ্যে কি করে বই পড়ার অভ্যেসটা আমরা গড়ে তুলতে পারবো, সেটা কিন্তু আমাদের বড়দেরই খুঁজে বার করতে হবে, এবং বড়দের এই জন্য অবশ্যই একটু যত্নশীল হতে হবে। সেই বই পড়ার অভ্যেস আর বই পড়া নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পড়া নিয়ে। আসলে আমরা যারা খুব বেশি বই পড়ে তাদের আমরা বই পোকা বলে থাকি, কিন্তু সেই বই পোকাদের এখন খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এখন অনেকটা বেশি সময় সবাই কাটাচ্ছে স্ক্রিনের সামনে, আর সেই জন্যই বই পড়ার অভ্যেস বা আগ্রহ একটু একটু করে কিন্তু কমে যাচ্ছে। কিন্তু বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যেস তৈরি করাটা ভীষণভাবে জরুরি, কারণ বই পড়লে স্মৃতিশক্তি যেমন বৃদ্ধি পায়, তেমনি সহানুভূতির মতো যে ইমোশনগুলো সেগুলোও কিন্তু ওদের মধ্যে তৈরি করা যায়। আর এই বই পড়লে যেটা হয় সেটা ওদের যে শব্দ ভাণ্ডার, সেখানে নতুন নতুন যে শব্দ সেগুলোকে ওরা সংগ্রহ করতে পারে। সব মিলিয়ে কিন্তু বই পড়ার অনেক রকমের উপকারিতা রয়েছে, সেটা আমরা সকলেই জানি। আর সেই বই পড়ার অভ্যেসটা তৈরি করার জন্য অবশ্যই স্ক্রিন টাইমটা কমাতে হবে, কারণ যদি স্ক্রিনের সামনে খুব বেশি সময় তারা কাটায় তাহলে অবশ্যই বই পড়ার যে সময়টা সেটা তারা পাবে না। আর সেই জন্যই যদি ওদের টিভি দেখার বা কার্টুন দেখার, ওদের যে ফেভারিট যে সমস্ত শোগুলো রয়েছে সেগুলো দেখার সময়গুলো যদি একটু বেঁধে দেওয়া যায়, সেই সময় থেকে যদি একটু বার করে নিয়ে ওদের মধ্যে বই পড়ার একটা অভ্যেস তৈরি করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর সেই জন্য অবশ্যই তাদের নিজেদের পছন্দ মতো বই বাছতে দেওয়া যেতেই পারে। আর সেটা কিভাবে করা সম্ভব জানবো, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

ছুটির দিনে অনেকটা অবসর সময়, আর সেই সময়টা যদি আমরা কম্পিউটারের সামনে বা টিভির সামনে বসে সময় কাটিয়ে আমাদের স্ক্রিন টাইমটা বাড়াতে না চাই, তাহলে আমরা একটু অন্যরকম কিছু করতে পারি। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে লাইব্রেরি কিংবা বুক স্টোরে যেতে পারি, আর তারপর সেখান থেকে নিজেদের পছন্দ মতো বই বাছাই করে নিতে পারি, আর তারপর সেই নিজেদের পছন্দ মতো বইয়ে একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে একেবারে বই পোকাদের মতো বইয়ের সমুদ্রে আমরা ডুব দিতে পারি। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই বই পড়া নিয়ে, যেই অভ্যেসটা এখন দিন দিন কিন্তু বড়দের এবং বাচ্চাদের সবার মধ্যে কিন্তু কমে যাচ্ছে। আর সেই অভ্যেসটাকে আমরা ধরে রাখতে পারি কিংবা আমাদের খুদেদের মধ্যে সেই অভ্যেসটাকে আমরা তৈরি করতে পারি, আর সেই জন্য তাদের নিজেদের পছন্দ মতো যদি আমরা বই বেছে নিতে বলি, তাহলে তারা নিজেদের পছন্দ মতো বই বেছে নিতে পারে এবং সেই পছন্দের বইটি তারা যখন পড়বে তখন আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু পড়ার অভ্যেসটা তৈরি হবে। আর আমাদের এই যে আজকের পপকর্নের আড্ডা, সেই আড্ডা তো জারি থাকবেই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়ে বড়দের কাছে বকুনি খাওয়া, এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু সেই সব দিন এখন আর নেই, কারণ এখনকার বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যেস বা আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যারা বই পড়তে ভীষণ পছন্দ করেন কিন্তু এখন সবার স্ক্রিন টাইম এতটাই বেড়ে গিয়েছে যে এখন আর বাচ্চা বড় কারোর মধ্যে সেই বই পড়ার আগ্রহ বা অভ্যেসটা আর সেভাবে দেখা যায় না, অনেকটাই কমে যাচ্ছে। যেই অভ্যেসটা ছোটদের মধ্যে তৈরি করতে এখন বাবা মায়েরা ভীষণভাবে আগ্রহী, কারণ বই পড়ার অভ্যেসটা কিন্তু ভীষণ ভালো একটা অভ্যেস, আর তার উপকারিতার কথা তো আমরা সকলেই জানি। আর সেই জন্যই নানা রকমের চেষ্টাও কিন্তু বাবা মায়েরা করছেন। আর এই জন্য যেটা করা যায় সেটা হলো, বাচ্চাদের বলছিলাম যে তাদের যে স্ক্রিন টাইমটা সেটা যদি একটু বেঁধে দেওয়া যায়, কিংবা বাচ্চাদের গল্প বলা। অনেকটা গল্প শুনলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় সেই গল্পের প্রতি। বাকিটা যদি তারা বই থেকে পড়ে নেয় তাহলেও কিন্তু তাদের মধ্যে বই পড়ার অভ্যেস তৈরি হতে পারে। আসলে একটা সময় ছিল যখন দাদি নানিরা তাদের বাচ্চা সেই নাতি নাতনিদের বই পড়ে বা গল্প বলে শোনাতেন। এখন আর সেই দিনগুলো নেই, কিন্তু বাচ্চাদের মধ্যে সেই অভ্যেসটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা এই বই পড়া নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধু।

উপহার হিসেবে ছোটদের আমরা নানা রকমের জিনিস দিয়ে থাকি। যদি তাদের উপহার হিসেবে বই তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কি তাদের মধ্যে বই পড়ার অভ্যেসটা তৈরি করা যেতে পারে? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যাদের এখন আর সেভাবে দেখা যায় না, কিন্তু বই পড়ার অভ্যেস, সেই অভ্যেসটা আমরা আমাদের খুদেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, তাদের মধ্যে যাতে বই পড়ার অভ্যেস বা আগ্রহ বাড়ে, সেই জন্য নানা রকমের চেষ্টাও কিন্তু বড়রা করে থাকেন। সেখানে যদি তাদের পছন্দের যে বিষয় তার উপরে ভিত্তি করে যদি কোনো বই উপহার হিসাবে দেওয়া হয়, তাহলে হয়তো তারা সেই বইগুলোকে উল্টে পাল্টে একটু দেখতে পারে, তারা সেই বইগুলো পড়ারও চেষ্টা করতে পারে। ছোট বাচ্চাদের যদি অনেক ছবি রয়েছে এরকম কালারফুল কোনো বই দেওয়া যায়, তাহলে সেই বইটা কিন্তু তাদের পড়তে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের সামনে যদি বড়রাও কোনো বই নিয়ে কিংবা ম্যাগাজিন নিয়ে পড়তে বসে, তাহলেও কিন্তু বাচ্চারা দেখে দেখেও, কারণ বাচ্চারা অনেক জিনিসই অনুকরণ করতে ভীষণ পছন্দ করে, সেইভাবে অনুকরণ করেও কিন্তু তাদের মধ্যে এই বই পড়ার অভ্যেস বা আগ্রহটা তৈরি হতে পারে। আমরা আজকে বই পড়ার অভ্যেস নিয়ে নানা রকমের গল্প আলোচনা করলাম, আর এইভাবেই আড্ডা দিতে দিতে আমাদের আজকের মতো পপকর্ন শেষ করার সময় হয়ে গিয়েছে। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ কি নস্টালজিক, রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়। এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারত তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে। এটাও সত্যি, যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধে হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে এসটিডি বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো এসটিডি বুথ আছে বাট সেটা কোনো কাজ মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে এসটিডি বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও এসটিডি বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712। আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়, ওই রাস্তাঘাটের এসটিডি বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা নাইনটিজের যে প্রেমটা হতো এসটিডি বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ ভাঙানো যায়, আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না। কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন, কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত। যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন, মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এমন কোনো গল্প আছে? তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দি হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ডফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার্জ এরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকের আড্ডা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু খুললে চলবে না।

আমরী সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ

ব্রহ্মা ইন্দ্র বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মোজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন।

ভৈরবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ, তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী

পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
2: IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. etoservices.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবী রাত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলং মূঢ় মধু যাবত পিবাম্যহম্, মায়াস্তৈ হতেত্রৈব কর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনী পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।

সভাকে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ পূজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়

0: ভেগাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবীদুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.কম এ শুনুন দেশ বিদেশের পুজো।

আমরি সংসায়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন।

তখন প্রলয় অন্ধকার রূপী নিতাবসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভূজা, কখনো বা অষ্টাদশভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী

ইন্দ্র থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল।

সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই

আমরি সাথে সায়াম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে

অথক এই ডাবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

তিনি দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিণী দেবী।

অরণ্য থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk-তে।
2: IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. etoservices.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
5: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবী রাত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনা দিল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলন মূঢ় মধু যাবত পিবাম্যহম মায়াস্তৈ হতেত্রৈব কর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনী পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।

রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়

0: কৈলাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবী দুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন।
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.com এ শুনুন দেশ বিদেশের পূজো।

আমার সঙ্গী সায়াম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈত অবসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন।

কৈতবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভূজা, কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী

পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
2: IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. etoservices.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
3: পরপাশে
5: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালি কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবী রাত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যং মূঢ় মধু পিবাগ্রহম মায়াক্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনী পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত।

রূপে মহিষ মর্দন করেন। দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়

0: কৈলাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবীদুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.com এ শুনুন দেশ বিদেশের পূজো।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT Management. ETOServices.com.

0: Durga Durga.
1: Hello, hello, ma.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. ETOServices.com.

0: दुर्गा दुर्गा
1: एलो एलो
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your organization had complete control over its IT assets? ETOS Services helps enterprises manage IT, optimize cloud subscriptions, and strengthen governance across hybrid environments. Trusted globally across banking, healthcare, telecom, retail, and energy. ETOS Services. Smarter, scalable IT management. Visit etosservices.com.
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

মহালয়ার ভোর মানেই একটা কণ্ঠস্বর, একটাই কণ্ঠস্বর, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বছরের অন্য কোনো দিনে ভোর চারটের সময় উঠতে গেলে হয়তো আমাদের 10 বার অ্যালার্ম স্নুজ করতে হয়, কিন্তু মহালয়ার আগে সারা রাত ঘুমের মধ্যেই বারবার একটা উত্তেজনা কাজ করে, আর সেই অনুভূতি শুধু বাংলার নয়, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদেরও। আমি যেমন এবার লন্ডনে বসে আছি, তবু ইউকে সময় অনুযায়ী অ্যালার্ম ক্লক সেট করে রেখেছি। VPN-এর সাহায্যে ভারতীয় রেডিওর তরঙ্গ ধরব আর চোখ বন্ধ করে অনুভব করব সেই চিরচেনা আবহকে। ঢাকের শব্দ, চণ্ডীপাঠ আর শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। তবে হ্যাঁ, যদি কোনো কারণে সেটা মিস করেও যাই, radiobanglanet.com কিন্তু ভোর 5টা ইউকে টাইমে আমাদের জন্য সেই সম্প্রচার রেখেছে। নিউ ইয়র্ক, লন্ডন, টরন্টো কিংবা সিডনি, যেখানেই বাঙালি আছেন, অনেকেই স্থানীয় সময় অনুযায়ী মাঝরাত বা গভীর ভোরে উঠে অনলাইনে মহিষাসুর মর্দিনী শুনবেন, কারণ নস্টালজিয়ার ডাককে আমরা কেউ কোনোভাবেই অবহেলা করতে পারি না। কারো হেডফোন, কখনো কারো গাড়িতে, আবার কখনো কারোর পুজো কমিটির প্রজেক্টরে। সে কয়েকটা মিনিটে পৃথিবীর সব টাইম জোনে যেন কলকাতার সময় তাল মিলিয়ে চলে। হাজার হাজার মাইল দূরে থাকলেও ওই কয়েকটা মুহূর্তে মনে হয় আমি কি সত্যি লন্ডনে আছি, নাকি মনে হয় আমি যেন ফিরে গেছি কলকাতার সেই ছোটোবেলায়। জানলার বাইরে তখনও অন্ধকার, ঘরের ভেতরে মা বাবা কাকা ঠাকুমা সবাই ব্যস্ত, আর রেডিওর সামনে বসে আমরা অপেক্ষা করছি দেবীপক্ষের সূচনার। এটাই তো মহালয়ার জাদু, এ শুধু একটা অনুষ্ঠান তো নয়, এ যেন বাঙালির স্মৃতি, শিকড় এবং আবেগকে এক সুতোয় গেঁথে রাখার এক অনন্য মাধ্যম। চলুন সেই অনুভূতিকেই সঙ্গী করে শুনিনি পরের কয়েকটি গান।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেবী দুর্গার আগমন মানে কি শুধু অসুর বধ? না, তিনি মা, তিনি কন্যা, তিনি আশ্রয়, তিনি শক্তি, তিনি স্থিতি। বাঙালির কাছে দুর্গা আসলে সেই মেয়ে যিনি সারা বছর শ্বশুরবাড়িতে থাকেন আর বছরে চার দিনের জন্য ঘুরতে আসেন বাপের বাড়িতে, আর আনন্দে মেতে ওঠে গোটা পৃথিবী। আর সেই আনন্দকে আরও বেশি করে উস্কে দিতে আজ 10ই অক্টোবর 2026 প্রকাশ পাচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয় ভৌমিকের নতুন পুজোর গান। গানটির কথা ও কণ্ঠস্বর উপহার দিয়েছেন স্বয়ং শ্রী জয় ভৌমিক, সুর দিয়েছেন শ্রী রোহন পাইন, আর সঙ্গীত পরিচালনা, অ্যারেঞ্জমেন্ট ও প্রোডাকশনে রয়েছেন শ্রী অতনু মিত্র। তাহলে দেবীপক্ষের এই আনন্দময় সূচনায় ঢাকের তালে তালে উৎসবের মেজাজটা আরেকটু জয় জয়কারে ভরে উঠুক।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ঢাকের বাদ্যি যেন একটু একটু করে জোরালো হচ্ছে। কাশের বনে হাওয়া দুলছে, মনে হচ্ছে যেন সমগ্র পৃথিবী, গোটা বাংলা অপেক্ষা করছে এক মহা আগমনের। জানেন কি, দুর্গাপুজোকে শুধুই ধর্মীয় উৎসব বললে ভুল হবে। ইউনেস্কো 2021 সালে কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ এই উৎসব শুধু আরাধনা নয়, এ এক সাংস্কৃতিক মহামিলন। আজ দিতাই পক্ষে শুরু। পুরাণ অনুযায়ী ভগবান রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন রাবণ বধের আগে, সেই থেকেই শরৎকালের এই দুর্গোৎসব। আর সে আগমনের আহ্বানেই শুনব আর এক চিরন্তন আগমনী গান। দেখুন না, শুনতে পাবেন মন ফিসফিস করে আপনাকে বলছে, বাজলো তোমার আদর বেণু মাতলো রে ভুবন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh.

আকাশে একেবারে অন্য রং, ভোরের বাতাসে যেন অন্য সুবাস, কাশফুলের সাদা ঢেউ, শিউলির মিষ্টি আমে, যার মন ভরাক অদ্ভুত অপেক্ষা। ক্যালেন্ডারে পাতায় আজ শুধুই কি আর একটা দিন? না না, আজ সেই দিন যেদিন বাঙালির হৃদয়ে শুরু হয় আনন্দের কাউন্টডাউন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। পৌরাণিক কাহিনী অবলম্বনে এই দিনেই দেবতাদের আহ্বানে মা দুর্গা কৈলাস ছেড়ে মর্ত্যের পথে যাত্রা শুরু করেন। আর বাঙালির অনুভূতি বলে, মহালয়ার ভোরেই মহিষাসুর মর্দিনী শুনতে শুনতেই যেন পুজো চলে এসেছে, মা দুর্গা যেন ঘরে এসেই গেছেন। কেউ নতুন জামার হিসেব কষছে, কেউ আবার প্যান্ডেলের কাজ দেখছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডার পরিকল্পনায় ব্যস্ত। কারণ পুজো মানে কি শুধু উৎসব? পুজো মানে ফিরে আসা, পুজো মানে মিলন, পুজো মানে স্মৃতি, আর পুজো মানে বাংলা বাঙালির চিরন্তন আবেগ। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। এই কথাই তো আপনার মনের মধ্যে গুনগুন করছে।

মহালয়া শব্দের অর্থ হল মহৎ আলয় বা পুণ্যতিথি। একদিকে পূর্বপুরুষদের স্মরণ করা, অন্যদিকে দেবীর আগমনের আহ্বান। জীবন আর বিশ্বাসের দুই প্রান্তকে জুড়ে দেয় এই একটি দিন। পুজোর গন্ধ নিয়ে যদি একটি শব্দ বলতেই হয় তাহলে সেটা হবে শিউলি। সেপ্টেম্বর অক্টোবর মাসে শিউলি ফুল সকালে ঝরে পড়ে, কিন্তু মজার কথা হলো এই ফুল দিনের বেলা তেমন একটা সুবাস ছড়ায় না, রাতের অন্ধকারেই তার আসল সৌন্দর্য। ঠিক পুজোর আনন্দের মতোই, যা আগে আসে মনে তারপর আসে ক্যালেন্ডারে। চলুন না শিউলির সুবাস একটু গায়ে মেখে নিয়ে মনে মনে ছুটে যাই আর বলি, আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

দুর্গাপুজোয় আমরা কাকে নিয়ে বেশি উত্তেজিত থাকি বা কার জন্যে বেশি অপেক্ষা করি? দেবী দুর্গাকে নিয়ে, নাকি বাড়ির সেই মানুষগুলোকে নিয়ে যারা সারা বছর দূরে থাকে আর পুজোর কটা দিন ফিরে আসে? হয়তো দুজনকেই। বাঙালির কাছে দুর্গা শুধুই মহিষাসুর মর্দিনী অসুর দমনকারী নন, তিনি উমা, তিনি মেয়ে, তিনি ঘরের মানুষ। এই কারণেই বাংলার আগমনী গানগুলোর মধ্যে একটা বড় অংশে যুদ্ধের কথা নেই, অসুরবধের কথা নেই, আছে মেনকার আকুলতা, আছে মায়ের অপেক্ষা আর কন্যার ঘরে ফেরার আনন্দ। জানেন কি, ভারতবর্ষের অন্য প্রান্তে যেখানে দুর্গা প্রধানত শক্তির দেবী হিসেবে উপাসিত হন, বাংলায় তাকে সবচেয়ে বেশি দেখা হয় বাপের বাড়িতে ফিরে আসা মেয়ে হিসেবে। দেখুন, আর কটা দিন মাত্র বাকি মায়ের আসতে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই হয়তো বদলে গেছে, রেডিও বদলেছে, ক্যাসেট বদলে এখন স্ট্রিমিং হয়, কিন্তু আশ্চর্যের বিষয় এই সময় বলার আবেগটা কিন্তু একটুও বদলায়নি, তাই না? আজও পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বাঙালি এই একই আকুতিতে বলে ওঠে, মা এবছরও এসো, আনন্দ নিয়ে এসো, আশা নিয়ে এসো। আর সেই আহ্বানকে নিয়েই চলুন না একের পর এক তিনটে গান অনবদ্যভাবে সঙ্গী করে এগিয়ে চলি আজকের আড্ডা জংশনে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT Management. ETOServices.com.

বাঙালির দুর্গাপুজো ঠিক কবে বা কখন শুরু হয়? মহালয়া পুণ্যতিথিতে, নাকি মহাষষ্ঠীতে, না মহাচতুর্থীতে, নাকি মহাপঞ্চমীতে? আসলে পাড়ার প্যান্ডেলে প্রথম ঢাকের বাদ্যি বাজা কিংবা আলোকসজ্জা জ্বলে ওঠা বা খবর পাওয়া, এই শুনছো ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে। আর শাস্ত্রমতে শুরু হয় মহাষষ্ঠী থেকে, এই দিনেই হয় বোধন। বিশ্বাস করা হয় শরৎকালে শ্রীরামচন্দ্র প্রথম দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন, সেই থেকেই মহাষষ্ঠীর সন্ধ্যায় দেবীকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়। জানেন কি, মণ্ডপে দেবীর মুখের দিকে তাকালে অনেক সময় মনে হয় তিনি যেন হালকাভাবে হাসছেন। বাংলার বাঙালির অনেক প্রতিমা শিল্পীরই বিশ্বাস, চোখ আঁকার মুহূর্ততে প্রতিমা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগঘন মুহূর্ত বা পর্ব, একে বলে চক্ষুদান। আর বাঙালির কাছে এটাই সেই দিন যখন সব অপেক্ষা শেষ হয়, নতুন জামা আলমারি থেকে বেরিয়ে আসে, হোয়াটসঅ্যাপ শুরু হয়, কোথায় দেখা হবে, কিরে টাইমটা ঠিক করিস, আবার দেরি করিস না, তাহলে আমি আপনি বা কেন পিছিয়ে থাকবো, তাই না? চলুন আপনি আর আমি একসাথে সুর চড়িয়ে বলে উঠি, মা এসেছেন, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো।

এরপর আসি মহাসপ্তমী ও মহাঅষ্টমী, কলাবাবু স্নান থেকে পুষ্পাঞ্জলি। বন্ধু, সপ্তমীর সকালে একটা রহস্যের কথা জানেন কি? অনেকেই ছোটবেলায় ভাবতাম কলাবাবু নাকি গণেশের স্ত্রী, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। সপ্তমীর ভোরে নদী বা জলাশয়ে স্নান করিয়ে কলাগাছ সহ 9টি পবিত্র উদ্ভিদকে একসঙ্গে বাঁধা হয়। একে বলে নবপত্রিকা। এটি প্রকৃতির 9টি শক্তির প্রতীক। এবার আসি মহাষ্টমীতে। পুজোর 4 দিনের মধ্যে সবচেয়ে জনসমাগম কোন দিনে হয়? নিঃসন্দেহে মহাষ্টমী। নতুন পোশাক, পুষ্পাঞ্জলি, সে সময় ফুল হাতে চোখ বন্ধ করে মনের ভেতর থেকে একটা নীরব প্রার্থনা, এই অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। আর অষ্টমী নিয়ে আর একটা মিষ্টি স্মৃতিও প্রায় সবারই থাকে। ছোটবেলায় অঞ্জলি দেওয়ার সময় অনেকেরই আগ্রহ থাকতো অঞ্জলির পর খিচুড়ি লাবড়া ভোগ দেবে। সত্যি কথা বলুন তো, আপনারও কি তাই ছিল না? সপ্তমীর পবিত্রতা আর অষ্টমীর আবেগ নিয়েই শুনি পরের গানটা। আরে বাবা, আনন্দধারা বহিছে ভুবনে, এটা কি আমরা সেলিব্রেট করব না?

শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এরপর মহানবমী, আনন্দ আর বিষাদের সন্ধিক্ষণ। পুজোর সবচেয়ে অদ্ভুত দিন কোনটা? মহানবমী, কারণ এই একই দিনেই সবচেয়ে বেশি আনন্দ আর সবচেয়ে বেশি বিষাদ লুকিয়ে থাকে। সকাল থেকে মণ্ডপে ভিড়, ধুনুচি, নাচ, আরতি, ফটোগ্রাফি, বন্ধুদের সঙ্গে শেষবারের মতো ঘুরে নেওয়া। কিন্তু মনের ভেতরে কোথাও একটা প্রশ্ন উঁকি দিয়ে যায়, এবার তো শেষের পালা। আমার মনে আছে ছোটবেলায় নবমীর রাতে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ মন খারাপ হয়ে যেত, কারণ তখন বুঝতাম আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই দশমী, তারপরেই বিসর্জন। হয়তো এটাই দুর্গাপুজোর সবচেয়ে বড় শিক্ষা, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো চিরস্থায়ী নয়, তাই সেগুলোকে যতক্ষণ কাছে পাই ততক্ষণ প্রাণ ভরে উপভোগ করে নিই। নবমীর সন্ধ্যায় হাজার হাজার প্রদীপের আলো, ধূপের গন্ধ আর ঢাকের তালে যেন বাঙালির শেষবারের মতো মলে ওঠে, মা আর একটু থাকো, সেই আবেগ, সেই আনন্দ আর সেই আসন্ন অনুভূতি নিয়েই শুনে নিই পরের তিনটি গান।

0: মা তোর সরস্বতীর মন ভালো নেই, গণেশটাও আজ অভিমানী, একটু ওদের হাত ধরে মা ভিক্টোরিয়া ঘুরিয়ে আনি।
1: লক্ষ্মীকে মা কদিন ধরে যাচ্ছি যখন জায়মা নিয়ে, ওই দুটোকেও সঙ্গে করে
0: ভাই বোন।

0: মহানবমীর আরতি, আলোয় ভরে উঠবে মণ্ডপ, আড্ডায় ভরে উঠবে পাড়া, আর আনন্দে ভরে উঠবে আমাদের মন। আজকের এই মহালয়ার বিশেষ পর্বে এই সকাল থেকে যেন সবার জীবনে একটু নতুন শক্তি, একটু নতুন আশা আর নতুন সূচনা, এই কামনা নিয়েই আমি শুভায়ন আজকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের হৃদয়ে। তাই সবাই মিলে আরেকবার একসাথে বলো বলো দুর্গা এলো।
1: দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক

আমরি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে

করলেন। ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা, ইন্দু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈত অসুরোদ্যয়, ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মোজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তি।

অথকই জাভের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ, তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী

পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে।

দেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমা বাকমণ্ডলু কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
2: IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. etoservices.com
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
3: পরপাশে
5: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফ স্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালি কাছে রেডিও বাংলানেট ডট কম এর ওয়েব তরঙ্গে
0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে শশ

সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবী রাত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যং মূঢ় মধু যাবত পিবাগ্রহম মায়াক্তৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত।

মধ্যে পুষ্টি স্বদে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে মেঘে সরস্বতী বরে ভূতি বভ্রমিতামসি নিয়তে ত্বংসি দেশে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে।

বিষ্ণুকে মহিষ মর্দন করেন। দ্বিতীয় ষোড়শ পূজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়

0: কৈলাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবী দুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন।
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.com এ শুনুন দেশ বিদেশের পূজো।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. ETOServices.com.

0: আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your organization had complete control over its IT assets? ETOS Services helps enterprises manage IT, optimize cloud subscriptions, and strengthen governance across hybrid environments. Trusted globally across banking, healthcare, telecom, retail, and energy. ETOS Services. Smarter, scalable IT management. Visit etosservices.com.
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

মহালয়ার ভোর মানেই একটা কণ্ঠস্বর, একটাই কণ্ঠস্বর, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বছরের অন্য কোনো দিনে ভোর চারটের সময় উঠতে গেলে হয়তো আমাদের 10 বার অ্যালার্ম স্নুজ করতে হয়, কিন্তু মহালয়ার আগে সারা রাত ঘুমের মধ্যেই বারবার একটা উত্তেজনা কাজ করে। আর সেই অনুভূতি শুধু বাংলার নয়, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদেরও। আমি যেমন এবার লন্ডনে বসে আছি, তবু ইউকে সময় অনুযায়ী অ্যালার্ম ক্লক সেট করে রেখেছি। VPN-এর সাহায্যে ভারতীয় রেডিওর তরঙ্গ ধরব আর চোখ বন্ধ করে অনুভব করব সেই চিরচেনা আবহকে। ঢাকের শব্দ, চণ্ডীপাঠ আর শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। তবে হ্যাঁ, যদি কোনো কারণে সেটা মিস করেও যাই, radiobanglanet.com কিন্তু ভোর 5টা ইউকে টাইমে আমাদের জন্য সেই সম্প্রচার রেখেছে। নিউ ইয়র্ক, লন্ডন, টরন্টো কিংবা সিডনি, যেখানেই বাঙালি আছেন, অনেকেই স্থানীয় সময় অনুযায়ী মাঝরাত বা গভীর ভোরে উঠে অনলাইনে মহিষাসুর মর্দিনী শুনবেন। কারণ নস্টালজিয়ার ডাককে আমরা কেউ কোনোভাবেই অবহেলা করতে পারি না, কারো হেডফোন, কখনো কারোর গাড়িতে, আবার কখনো কারোর পুজো কমিটির প্রজেক্টরে। সে কয়েকটা মিনিটে পৃথিবীর সব টাইম জোনে যেন কলকাতার সময় তাল মিলিয়ে চলে। হাজার হাজার মাইল দূরে থাকলেও ওই কয়েকটা মুহূর্তে মনে হয় আমি কি সত্যি লন্ডনে আছি, নাকি মনে হয় আমি যেন ফিরে গেছি কলকাতার সেই ছোটোবেলায়। জানলার বাইরে তখনও অন্ধকার, ঘরের ভেতরে মা বাবা কাকা ঠাকুমা সবাই ব্যস্ত, আর রেডিওর সামনে বসে আমরা অপেক্ষা করছি দেবীপক্ষের সূচনার। এটাই তো মহালয়ার জাদু। এ শুধু একটা অনুষ্ঠান তো নয়, এ যেন বাঙালির স্মৃতি, শিকড় এবং আবেগকে এক সুতোয় গেঁথে রাখার এক অনন্য মাধ্যম। চলুন সেই অনুভূতিকেই সঙ্গী করে শুনিনি পরের কয়েকটি গান।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

দেবী দুর্গার আগমন মানে কি শুধু অসুর বধ? না, তিনি মা, তিনি কন্যা, তিনি আশ্রয়, তিনি শক্তি, তিনি স্থিতি। বাঙালির কাছে দুর্গা আসলে সেই মেয়ে যিনি সারা বছর শ্বশুরবাড়িতে থাকেন আর বছরে চার দিনের জন্য ঘুরতে আসেন বাপের বাড়িতে, আর আনন্দে মেতে ওঠে গোটা পৃথিবী। আর সেই আনন্দকে আরও বেশি করে উস্কে দিতে আজ 10ই অক্টোবর 2026 প্রকাশ পাচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয় ভৌমিকের নতুন পুজোর গান। গানটির কথা ও কণ্ঠস্বর উপহার দিয়েছেন স্বয়ং শ্রী জয় ভৌমিক, সুর দিয়েছেন শ্রী রোহন পাইন, আর সঙ্গীত পরিচালনা, অ্যারেঞ্জমেন্ট ও প্রোডাকশনে রয়েছেন শ্রী অতনু মিত্র। তাহলে দেবীপক্ষের এই আনন্দময় সূচনায় ঢাকের তালে তালে উৎসবের মেজাজটা আরেকটু জয় জয়কারে ভরে উঠুক।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ঢাকের বাদ্যি যেন একটু একটু করে জোরালো হচ্ছে। কাশের বনে হাওয়া দুলছে, মনে হচ্ছে যেন সমগ্র পৃথিবী, গোটা বাংলা অপেক্ষা করছে এক মহা আগমনের। জানেন কি, দুর্গাপুজোকে শুধুই ধর্মীয় উৎসব বললে ভুল হবে। ইউনেস্কো 2021 সালে কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ এই উৎসব শুধু আরাধনা নয়, এ এক সাংস্কৃতিক মহামিলন। আজ দিতেই পক্ষে শুরু। পুরাণ অনুযায়ী ভগবান রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন রাবণ বধের আগে, সেই থেকেই শরৎকালের এই দুর্গোৎসব। আর সে আগমনের আহ্বানেই শুনব আর এক চিরন্তন আগমনী গান। দেখুন না, শুনতে পাবেন মন ফিসফিস করে আপনাকে বলছে, বাজলো তোমার আদর বেণু মাতলো বিভুবন।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আকাশে একেবারে অন্য রং, ভোরের বাতাসে যেন অন্য সুবাস, কাশফুলের সাদা ঢেউ, শিউলির মিষ্টি আমে, যার মন ভরাক অদ্ভুত অপেক্ষা। ক্যালেন্ডারের পাতায় আজ শুধুই কি আর একটা দিন? না না, আজ সেই দিন যেদিন বাঙালির হৃদয়ে শুরু হয় আনন্দের কাউন্টডাউন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। পৌরাণিক কাহিনী অবলম্বনে এই দিনেই দেবতাদের আহ্বানে মা দুর্গা কৈলাস ছেড়ে মর্ত্যের পথে যাত্রা শুরু করেন। আর বাঙালির অনুভূতি বলে, মহালয়ার ভোরেই মহিষাসুর মর্দিনী শুনতে শুনতেই যেন পুজো চলে এসেছে, মা দুর্গা যেন ঘরে এসেই গেছেন। কেউ নতুন জামার হিসেব কষছে, কেউ আর প্যান্ডেলের কাজ দেখছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডার পরিকল্পনায় ব্যস্ত। কারণ পুজো মানে কি শুধু উৎসব? পুজো মানে ফিরে আসা, পুজো মানে মিলন, পুজো মানে স্মৃতি, আর পুজো মানে বাংলা বাঙালির চিরন্তন আবেগ। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। এই কথাই তো আপনার মনের মধ্যে গুনগুন করছে, ঠিক বলে।

মহালয়া শব্দের অর্থ হল মহৎ আলয় বা পুণ্যতিথি। একদিকে পূর্বপুরুষদের স্মরণ করা, অন্যদিকে দেবীর আগমনের আহ্বান। জীবন আর বিশ্বাসের দুই প্রান্তকে জুড়ে দেয় এই একটি দিন। পুজোর গন্ধ নিয়ে যদি একটি শব্দ বলতেই হয় তাহলে সেটা হবে শিউলি। সেপ্টেম্বর অক্টোবর মাসে শিউলি ফুল সকালে ঝরে পড়ে, কিন্তু মজার কথা হলো এই ফুল দিনের বেলা তেমন একটা সুবাস ছড়ায় না, রাতের অন্ধকারেই তার আসল সৌন্দর্য। ঠিক পুজোর আনন্দের মতোই, যা আগে আসে মনে তারপর আসে ক্যালেন্ডারে। চলুন না, শিউলির সুবাস একটু গায়ে মেখে নিয়ে মনে মনে ছুটে যাই আর বলি, আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

দুর্গাপুজোয় আমরা কাকে নিয়ে বেশি উত্তেজিত থাকি বা কার জন্য বেশি অপেক্ষা করি? দেবী দুর্গাকে নিয়ে, নাকি বাড়ির সেই মানুষগুলোকে নিয়ে যারা সারা বছর দূরে থাকে আর পুজোর কটা দিন ফিরে আসে? হয়তো দুজনকেই। বাঙালির কাছে দুর্গা শুধুই মহিষাসুরমর্দিনী অসুর দমনকারী নন, তিনি উমা, তিনি মেয়ে, তিনি ঘরের মানুষ। এই কারণেই বাংলার আগমনী গানগুলোর মধ্যে একটা বড় অংশে যুদ্ধের কথা নেই, অসুরবোধের কথা নেই, আছে মেনকার আকুলতা, আছে মায়ের অপেক্ষা আর কন্যার ঘরে ফেরার আনন্দ। জানেন কি, ভারতবর্ষের অন্য প্রান্তে যেখানে দুর্গা প্রধানত শক্তির দেবী হিসেবে উপাসিত হন, বাংলায় তাকে সবচেয়ে বেশি দেখা হয় বাপের বাড়িতে ফিরে আসা মেয়ে হিসেবে। দেখুন, আর কটা দিন মাত্র বাকি মায়ের আসতে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই হয়তো বদলে গেছে, রেডিও বদলেছে, ক্যাসেট বদলে এখন স্ট্রিমিং হয়, কিন্তু আশ্চর্যের বিষয় এই সময় বলার আবেগটা কিন্তু একটুও বদলায়নি, তাই না? আজও পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বাঙালি এই একই আকুতিতে বলে ওঠে, মা এবছরও এসো, আনন্দ নিয়ে এসো, আশা নিয়ে এসো। আর সেই আহ্বানকে নিয়েই চলুন না একের পর এক তিনটে গান অনবদ্যভাবে সঙ্গী করে এগিয়ে চলি আজকের আড্ডা জংশনে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT Management. ETOServices.com.

বাঙালির দুর্গাপুজো ঠিক কবে বা কখন শুরু হয়? মহালয়া পুণ্যতিথিতে, নাকি মহাষষ্ঠীতে, না মহাচতুর্থীতে, নাকি মহাপঞ্চমীতে? আসলে পাড়ার প্যান্ডেলে প্রথম ঢাকের বাদ্যি বাজা কিংবা আলোকসজ্জা জ্বলে ওঠা বা খবর পাওয়া, এই শুনছ ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে। আর শাস্ত্রমতে শুরু হয় মহাষষ্ঠী থেকে, এই দিনেই হয় বোধন। বিশ্বাস করা হয় শরৎকালে শ্রীরামচন্দ্র প্রথম দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন, সেই থেকেই মহাষষ্ঠীর সন্ধ্যায় দেবীকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়। জানেন কি, মণ্ডপে দেবীর মুখের দিকে তাকালে অনেক সময় মনে হয় তিনি যেন হালকাভাবে হাসছেন। বাংলার বাঙালির অনেক প্রতিমা শিল্পীরই বিশ্বাস, চোখ আঁকার মুহূর্ততে প্রতিমা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগঘন মুহূর্ত বা পর্ব, একে বলে চক্ষুদান। আর বাঙালির কাছে এটাই সেই দিন যখন সব অপেক্ষা শেষ হয়, নতুন জামা আলমারি থেকে বেরিয়ে আসে, হোয়াটসঅ্যাপ শুরু হয়, কোথায় দেখা হবে, কিরে টাইমটা ঠিক করিস, আবার দেরি করিস না, তাহলে আমি আপনি বা কেন পিছিয়ে থাকবো, তাই না? চলুন আপনি আর আমি একসাথে সুর চড়িয়ে বলে উঠি, মা এসেছেন, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো, বলো দুর্গা এলো।

এরপর আসি মহাসপ্তমী ও মহাঅষ্টমী, কলাবাবু স্থান থেকে পুষ্পাঞ্জলি। বন্ধু, সপ্তমীর সকালে একটা রহস্যের কথা জানেন কি? অনেকেই ছোটবেলায় ভাবতাম কলাবাবু নাকি গণেশের স্ত্রী, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। সপ্তমীর ভোরে নদী বা জলাশয়ে স্নান করিয়ে কলাগাছ সহ 9টি পবিত্র উদ্ভিদকে একসঙ্গে বাঁধা হয়। একে বলে নবপত্রিকা। এটি প্রকৃতির 9টি শক্তির প্রতীক। এবার আসি মহাষ্টমীতে। পুজোর 4 দিনের মধ্যে সবচেয়ে জনসমাগম কোন দিনে হয়? নিঃসন্দেহে মহাষ্টমী। নতুন পোশাক, পুষ্পাঞ্জলি, সে সময় ফুল হাতে চোখ বন্ধ করে মনের ভেতর থেকে একটা নীরব প্রার্থনা, এই অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। আর অষ্টমী নিয়ে আর একটা মিষ্টি স্মৃতিও প্রায় সবারই থাকে। ছোটবেলায় অঞ্জলি দেওয়ার সময় অনেকেরই আগ্রহ থাকতো অঞ্জলির পর খিচুড়ি লাবড়া ভোগ দেবে। সত্যি কথা বলুন তো, আপনারও কি তাই ছিল না? সপ্তমীর পবিত্রতা আর অষ্টমীর আবেগ নিয়েই শুনি পরের গানটা। আরে বাবা, আনন্দধারা বহিছে ভুবনে, এটা কি আমরা সেলিব্রেট করব না?

এরপর মহানবমী, আনন্দ আর বিষাদের সন্ধিক্ষণ। পুজোর সবচেয়ে অদ্ভুত দিন কোনটা? মহানবমী, কারণ এই একই দিনেই সবচেয়ে বেশি আনন্দ আর সবচেয়ে বেশি বিষাদ লুকিয়ে থাকে। সকাল থেকে মণ্ডপে ভিড়, ধুনুচি নাচ, আরতি, ফটোগ্রাফি, বন্ধুদের সঙ্গে শেষবারের মতো ঘুরে নেওয়া। কিন্তু মনের ভিতরে কোথাও একটা প্রশ্ন উঁকি দিয়ে যায়, এবার তো শেষের পালা। আমার মনে আছে ছোটবেলায় নবমীর রাতে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ মন খারাপ হয়ে যেত, কারণ তখন বুঝতাম আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই দশমী, তারপরেই বিসর্জন। হয়তো এটাই দুর্গাপুজোর সবচেয়ে বড় শিক্ষা, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো চিরস্থায়ী নয়, তাই সেগুলোকে যতক্ষণ কাছে পাই ততক্ষণ প্রাণ ভরে উপভোগ করে নিই। নবমীর সন্ধ্যায় হাজার হাজার প্রদীপের আলো, ধূপের গন্ধ আর ঢাকের তালে যেন বাঙালি শেষবারের মতো মলে ওঠে, মা আর একটু থাকো, সেই আবেগ, সেই আনন্দ আর সেই আসন্ন অনুভূতি নিয়েই শুনে নিই পরের কোনটি গান।

0: মা তোর সরস্বতীর মন ভালো নেই, গণেশটাও আজ অভিমানী, একটু ওদের হাত ধরে মা ভিক্টোরিয়া ঘুরিয়ে আনি।
1: লক্ষ্মীকে মা কদিন ধরে যাচ্ছি যখন জাইমা নিয়ে, ওই দুটোকেও সঙ্গে করে।

0: দেখতে দেখতে আজকের এই বিশেষ পর্ব কিন্তু শেষের দিকে, কিন্তু এ তো শেষ নয়, এ তো শুধু শুরু। আজ দেবীপক্ষের সূচনা, কয়েকদিনের মধ্যেই বেজে উঠবে মহাসপ্তমীর ঢাক, তারপর ডাকের সাজ, তারপর মহাষ্টমীর মহাপুষ্পাঞ্জলি, তারপর মহানবমীর আরতি। আলোয় ভরে উঠবে মণ্ডপ, আড্ডায় ভরে উঠবে পাড়া, আর আনন্দে ভরে উঠবে আমাদের মন। আজকের এই মহালয়ার বিশেষ পর্বে এই সকাল থেকে যেন সবার জীবনে একটু নতুন শক্তি, একটু নতুন আশা আর নতুন সূচনা, এই কামনা নিয়েই আমি শুভায়ন আজকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো, মা আসছেন শুধু মণ্ডপে নয়, আমাদের হৃদয়ও। তাই সবাই মিলে আর একবার একসাথে বলো বলো দুর্গা এলো।
1: দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন

আমরি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে

ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা ইন্দু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈতব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মোজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্ব

অধুকৈতা ভৈরমস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়

শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ, তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী

থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: IT estate is complex. Managing it shouldn't be. Etos Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. Etos Services. Smarter IT management.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো
3: পরপাশে
5: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালি কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
6: দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে।

সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অননমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যং বুড়ো মধু যাবত পিবাম্যহম মায়াস্তৈ হতেত্রৈব কর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।

মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শ পূজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয়